0: সাদু আর লজিকল তাজি কুম্ব ওয়াবার সঙ্গে ইংগাং কুসিং নি তুং মাংবলি মুন্ধুম থে চুগুবে বেলে যে খেনুয়ার আজে আর পানা আজে যে সাপচারে পরমাঙ্গি পিম না মেনসুক তুম্বা ইয়া সাপচারে পুষ চৌমা মেনসুক তুম্বা পান আজে আনি মোজে মুন্ধুমলে তেওয়া ইয়া মুন্ধুমলে পা তোমা আবার যে কুসিং লাগে আনি ডক্টর বেলেং সাপ্তং বাইকে লাগজোগে লাগজোগে এম মোজে বিশেষ থে সাপ্তং হবে বেলে যে মাক্সিম মেং থে আং মাক ল স্যান্ডিক থে আং খ্যাইন হাফ মনাসিমা তগে থে আং খ্যাইন হাফ মেমবি এনাং খ্যাইলে থে আং লাম দে তিন কুসু ইয়ামো মাক্সিং মেন থে আং মাক ল এন ফতিং বেলে থে আং কুনি নিন্দাং বাবা বা হু অংখালে পানা যে আনি মো বিশেষ মুন্ধুমলে যে গন আর তাদক মা সুক্তু বারস মেমবি এনাং তর সাপচারে যে গন পানা যে তাদক তাদক মা মিন সুক্তুন হেনে জুগুলি আং মুন্ধু মিন যে আর লজিক্যাল ওয়া বি গে রবেন যে হেঞ্জি মে ধক্ত ওয়া সাপস গেম বারে ইংগাং খায় কে ইতুং মাং বলে আখেন ওয়া পানা যে জাসে আনি সে মাং লে পানা আনি মো হ্যাঁ ইয়াকতুং বারে জাসে আনি সে মাং আমাক তুম সে মাং ইন যে তুম্বু মে রা এলে আখেন ওয়া সে মাং আছে কে তার হেনা যে জাসে সাপচারে পরমাঙ্গি পিমা মেন চুকে মে ও হেনা লে জুগুলি আং ইংগা যে মুন্ধু মিন যে লজিক্যাল ওয়া বানি সুং গ্যা লজিক্যাল ওয়া বাং যে গা পাতুং
1: সেখাসাং সিক্সাম বারে কুমো আবাং ইয়াম নিং ওয়া কি হক্তু ইসি মুন্ধু মিন তা জিকুম্বা ওয়া মিথোলজিক্যাল ইজ লজিক্যাল ওয়া রে ছকির অবা মনুরিকান কুসিং ইতেতে আর আরো শিক্ষাম বারে কুকম কি বাত রয়েছে মুন্দু মিন সাপচানু কামসিং ওয়া মুন্দুমনু খামজিক মুন্দুমনু ওয়াগিরানু কা ইওয়া আবা খোদেত লরি কি বাত রয়ে শিক্ষাম বারে কন পা মা ইসি লথিক সেন্দো কন পোংবি কন আক্রিক পা মা সুক্তে তাং বাই মো কুসিং কে নিতু ইসি ঠিকনে চি কুসিং নু আনি খেমলা বা খেমলা মাসি হা সরং আং চেকতে আবরে না
0: কনিন যে কলিজ ইপা ইঙ্গা ইপা কি মামে বেঙ্গা থা লতিক সুতলা জি কম বাতং যেসে সাপচারে থে পাতং ওয়া বে বেলে যে যেসে মেনু মা সিং হদ উমা সিং যে তাবু তাবু তুমবারো সিংলা তুমবারো লরে মুন্দু মে চে খুয়াং ওয়া মুন্দু মে তা মে দা ফেয়া ফেদাং মা সেম বানা থে মে বাতং ওয়া বে বেলে যে আই এ মেনু মা সিং লো হদ উমা সিং লো তাবু তুমবারো সিংলা তুমবারো লরে মুন্দু মে দিক তু খাগন পানি যে ফির সাপচারে থে পাতং ওয়া বে বেলে যে কনিন যে ফাদার অফ প্লান্ট লরে কেন নেপালি মে সল্লি বিসল্লি একদম মেন চুজুকসা খলসা আমু ভোগে দে চুকসা সিংকা এন সিং একিবু ও এন ইন যে সাইন্স লিয়াং সাপচার ইয়াং থে পাতং ওয়াবে বেলে যে কনি যে ফাদার অফ প্লান্ট লরিক কুনে গুগল মং আরং গো মেলে সাপ খোদে হকির সাপ্তং ওয়া হকির পাতং ওয়া খা আনি যে মুন্ধুম লে পাতং এলে চুগুলে যে কন পা না যে আনি মুন্ধুম নু কাই ওয়া বা সাপচানু মুন্ধুম যে এক কাম রিলেটেড ওয়া বানি দেত ইয়াম এলা মেনাং যে জাসে বিগ ব্যাং থিওরি আরে পা না আনি মুন্ধুম ওয়া বা খোদেত মেবি এনাং অরকো যে জাসে সাপ মুন্ধুম নু আনি মু রিলেটেড ওয়া মুন্ধুম নু সাপ মুন্ধুম মারজ আকিরিক বেলে যে মুন্ধুম মুজে আর সাপচি কুলুম মা তেন মুন্ধুম লে মেরা তুম ওয়া করে যে যে সাইন্স লিয়াং আনি তেমেন লাজে যে ইকুয়াটরাল জোন লেন যে কুরুম ইয়া নাইটো মোগে রবেন যে অকিরি মেবা তুম ওয়া এলে যুগলে কনা এক কাম রিলেটেড ওয়া আবানি দে জিওগ্রাফিক্যালি হিস্টোরিক্যালি হিস্টোরিক্যালি আমি মা করে যে থে খোদে পে বেলে যে জাস্তে আনি মিবো উমা মুন্ধুম মা আমি মা করে ক্রিয়েশন অফ ফায়ার জাস্তে হিস্ট্রি মা আমি মা করে আর্লি ম্যান আরে যে লুন্ডুম মে ধকতেলে লুন্ডু অকের মে রক্তলে যে মিন পোগে এনা মি মে লন্ডে রেজিস্ট্রিলে পাতং সাপ মুন্ডুম লে পাতং ওয়া গরা ইয়াকতুম মুন্ডুলে ফিরি আনি ফকপিত ফকপিত নু মংপিতা মজের মে রক্তলে মেবি লুম্বোগে গরা বা মিবো ম মুন্ডুম কোতে হেলি জগলে কন্না যে কে অমে মেলা যে ইন্টার রিলেটেড মেওয়া আবানি দে তার আনি যে আতি আবে আং যে আয়াকতে আং ওয়াবে বলে জানি ইয়াকতুম মুন্ডুম মিন যে সাপি ইবে নাম বে মো হেন ইয়েমলে আং গনা হোপতে আং যে আজ আজি সি আইন আইন যে ব্যাক আওয়া বাবি একে লাগজো ইংগা যে
1: সেখাসং নুবা কন মুন্ডুম মিন সাপচা কামসিং ওয়া মুন্ডুম খামজিক মুন্ডুম ওয়গেরা নু ই পাকা ই ওয়া সামদাং সিক্সাম বারে নুরি কাং খেমলা বা খেমলা মাহা আবাঙি ইয়ামনিং ওয়া কেউকু মুন্ডুম ফাং নামবে মুন্ডুম হেমো ফাংগুম ওয়া সামজিক মুন্ডুম লজিক্যাল ফিলোসফি ইয়াকপা খোদে পি খোমেদে নেম বিসিক সামবে
0: কন্দে চারি নোবা সেন্দু মেবি আদাংবে কারেক নুলে ই পাজে আনি ইয়াকতুং মুন্ডুম মজে গন লিগাল ফিলোসফি আং ইয়াকপা খোদে আনি ইয়াকতুং মুন্ডুম যে লথি ল মেনাং যে লথি পয়েন্ট অফ ভিউ ম ল মেনাং যে পরিক পরিক পা পয়েন্ট অফ ভিউ লাম আমি মাগার যেসে লিগাল ফিলোসফি আদাং বারে পান গে জগু মেমি ফাংগুম বা সামজিক মুন্ডুম লাম মিকচো বো মেলে ইয়াকপি মিয়াক নেন গেরা বা সেন্দু ওয়া কন্দে কুজাই ইয়াকপা একে নিদে জস্তে সেলফ ডিফেন্ড রে পানা আনি যোগ মেমবি আইন আইন আইন বাই এম আর ইংলিশ লাম্বা মগর সেলফ ডিফেন্স আর আবাঙ্গি সেফ সিং ওয়ারেন পানা যোগ নি ইয়াকথুং বেম আবাঙ্গি সেফ সিং ওয়ারে পানা সেলফ ডিফেন্স রে পানা আনি মুন্ডু ম ইয়াক পাকো দেত হেনান যে আতি আতি না যে ইয়াক মাসুক তে পে হেনিন যে বেলে যে জসে কি সামি নাম সামি মুন্ডু মিন যে আমি মাসুক তে নাম সামি রে কে সামি সেপ মান যে উনি ইন্টেনশন মেম বা অনি খাস মজে হেন যে উনি আবাঙ্গি সেলফ ডিফেন্স রে লাগি আবাঙ্গি সেফ সিং ওয়ারে লাগি সেরু বা অন্ত নাম সামি রে কে সামিন যে মেসেরুম বা গর যে আইন কে বো মা মুন্ডু মে বেবো খেমবা মেবি এন উল্টা বোকে বা ঠিক অপোজিট বোকে বা হেলে যুগে কন ইন যে ঠিক প্রকার ক্রাইম মেনাং যে সেলফ ডিফেন্স লে নাম বে মালা মমে মাসুক

0: pa pan ha yukhu abrengwa mundum sigang mensma mukfo tikumwa lagu mundum in taji kumbawa nu mensma mukfo yak yamo mundum in sapcha nu ka iwa wagera insumba paya pana hoktu abreng wa konkerek pana khemla ba khemla masre khepsumang ekebe mu mundum in kusing nitumang mundum in chenna ipa soknim chogumlo lorik suja pan yukhungla siksam ba kornahang yakthungang insumwa ba pana yukhu abre mu yori yori nogen tonungla ain baning sai som ta jin
1: Allo kharak aghepsumblawatse nusichan yakthungthimbe allo kokmo ingsebung himba muklepisi yundongba ngasi mukteng sumbong pemukpekma ite kholle chugule yakthungthimbe in kokmoi chut inga enba thilmbe oroba buidas pandhakang kokmolam semui naka alla konthimbe egang pangen minto muden thimbe hiksinma yoripwa konkan tok ingsebung himlo semui sewaru nusin
2: কুজু যাব দে লুঠিখা গাতু ই ফিসাম দে চিকা ফিসাম কি ছুচে নাদং দে ফি পাঙ্গে মেতু দেজ বিলেম নংল গাছু ইয়ে না শিরাপ চাছ দেজ পেঙ্গে চুকি সি ল চা দি মিডিয়াম ওয়েব কে মিটার নিঙ্গাচু সুম চুজর খেসুম দি কি লুহস চিকতো জিপা জে দা এফ এম কাছে জিঙা মেকাহাস গা দা সুম দি নিউজ অন ইয়র অ্যাপস লে পাঙ্গে মেতু দেজো পেলেম খ্যাপডা সেমনাদু ই থারিং জাদো নামল মে ফতা লই দৌ জিপে গে নেরে জি ছেল নিতনি সুচাঠু লই ইঞ্জি দৌ নাপে গে ছে চুচি ই নাচি লেম নামল গা সুসুজে নাসে নামদালে গচুক্ত ই সেমনা